0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্তু ভাত্রা গীত পরিবেশন করছন্তি মঙ্গেরি ভাত্রা।
5: ভত্রা মানঙ্কর খেল গীত আসন্তু শুনবা। এই গীতটিকু সেমানে রাতিরে গাঁ দাণ্ডরে নাচি নাচি গাইথান্তি। পরিবেশন করছন্তি মঙ্গরি ভত্রা এবং সাথী।

0: শ্রোতা বন্ধু, আপন মানে কার্যক্রম শুনুলে আকাশবাণী কটক কেন্দ্র, আকাশবাণী কেন্দুঝর। সময় বর্তমান স্টুডিও ঘড়ি দিন গোটায় বাজি 20 মিনিট প্রচার করছু মহিলা মানক পাই কার্যক্রম বসুন্ধরা। কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তির্কি, উপস্থাপনার অনেক জ্যোতিরাণী পণ্ডা।
1: আপনার ইলেকট্রি বিল চিন্তার এথর মিলিব মুক্তি। সরকারঙ্ক পিএম সূর্যঘর লগাই 1,38,000 টাকা পর্যন্ত সবসিড পাঁতু। দেশের শ্রেষ্ঠ কোম্পানির সূর্যঘর সোলার সুলভ মূল্যে পাইবা পাই যোগাযোগ করন্তু উৎকল সোলার, মোবাইল 9437179102।
2: শুন শুন শুন গাঁ ভাই ভৌণী মানে, KYC अपडेट रो मेसेज को अण देखा करंतु नाही, तुरंत KYC अपडेट करंतु। जदि परिचय किंबा ठिकाना रे कोनोसी परिवर्तन नाही, तेबे आपणंकर बैंक किंबा ATM किंबा बिजनेस करेस्पोंडेंट माने बीसिंग को पाख को जानतु, किंबा बैंक रे पंजीकृत ईमेल किंबा मोबाइल नंबर किंबा मोबाइल बैंकिंग ऐप किंबा चिट्ठी माध्यम रे स्व घोषणा दियंतु। এবং যদি কোনসি পরিবর্তন অছি, তেবে পরিচয় এবং ঠিকনার সর্বশেষ প্রমাণ দেখান্তু। খাতাকু সক্রিয় রাখি করি ব্যাংকিং সেবার লাভ উঠান্তু। নিজর KYC আপডেট করিবা পাই নিজর নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যান্তু।
3: RBI কহে, সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
4: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
1: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
4: কনক জুয়েলারি, BS মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।

0: पहलारु ओडिसा रे आरंभ हेबो स्वतंत्र सघन संशोधन एसआईआर एवं बंगोपसागर रे सुदृश्य लघुचाप क्षेत्र सृष्टि आसंता 24 घंटा मध्यरे वज्रपात सह वर्षा नै प्राय समस्त जिल्ला को पाणिपाक केन्द्र रो सतर्क सूचना। জাতীয় বিপর্যয় প্রশমন বাহিনী এনডিআরএফ 140 কোটি ভারতীয় বিশ্বাস ভাজন হয়ে পড়ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ঠারে এনডিআরএফ কু রাষ্ট্রপতি ধ্বজা পুরস্কার সমারোহ সম্বোধন করে শ্রী শাহ বিপর্যয় পরিস্থিতি এনডিআরএফ কর্মচারী অদম্য সাহস এবং সমর্পণ ভাব সহ কার্য করে উৎকর্ষ প্রতিপাদন করেছেন। সে উপস্থিতি প্রভাবিত লোকঙ্ক মনে আশ্বস্তি ভরি দিয়ে রাষ্ট্রপতি ধ্বজ সম্মান পাইবা অত্যন্ত গর্বর বিষয়। এই সম্মান প্রদান মাধ্যমে রাষ্ট্রপতি এনডিআরএফ এসডিআরএফ এবং বিভিন্ন স্তরের সেবা প্রদানকারী আপদ মিত্র বিপর্যয় সহায়তা শ্রী শাহ প্রশংসা করেছেন।
1: এনডিআরএফ কো রাষ্ট্রপতি নিশান কা সম্মান দিয়া গয়া ও হাম সব কে লিয়ে গৌরব আর প্রতিষ্ঠা কি বাত।
2: এই সম্মান এনডিআরএফ কে সমস্ত বল কে সেবা সাহস শৌর্য আর সমর্পণ কে সঞ্চিত গুণোঁ কা সম্মান। 20 साल के कम अंतराल के अंदर आपदा बचाव के क्षेत्र में भारत को वैश्विक नक्शे पर रखने का काम एनडीएमए और एनडीआरएफ ने किया है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ কহিছন্তি এনডিআরএফ নিজের 8500 অধিক কর্মচারী 10000 নাগরিক সেবা প্রদান করে সুরক্ষা কর্মচারী এবং 2,20,000 অধিক স্বেচ্ছাসেবক তালিম প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারত বিপর্যয় স্থির ভিত্তিভূমি নির্মাণ ক্ষেত্রে অগ্রণী রাষ্ট্র হয়েছে বলে শ্রী শাহ কহিছন্তি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে আজ সন্ধ্যায় ভুবনেশ্বর লোকসেবা ভবনঠারে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ অধ্যক্ষতায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব। সমস্ত জেলার আরক্ষী অধীক্ষক আভাসী জরিয়ার বৈঠকের সামিল হবে। সপ্তাহক মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এহা দ্বিতীয় সমীক্ষা বৈঠক। বৈঠকের মুখ্য শাসন সচিব অনুপ গর্গ, পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া প্রমুখ উপস্থিত রহবে। ভুবনেশ্বর লোকসেবা ভবনের মুখ্য শাসন সচিব অনুগর্গ অধ্যক্ষতায় আজ সচিবস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের রাজস্ব সংগ্রহ খরচ সমীক্ষা ও বিভিন্ন প্রসঙ্গ উপরে আলোচনা করা যাই। সুপ্রিমকোর্ট নির্দেশে দেশব্যাপী সমাধান সমারোহ আদালত মাধ্যমে বিচারাধীন মামলাগুড়ির আপোষ সমাধান শ্রীমতী গর্গ নির্দেশ দিয়েছেন। এর কার্যকারিতা সম্পর্কে আইন বিভাগের সচিব সমস্ত অবগত করাই। কোরাপুট জেলাপাল জেলার উন্নয়ন সম্পর্কিত প্রায় 25টি প্রকল্পক বৈঠকে উপস্থাপন করে প্রকল্পগুলির কার্যান্বয়ন সম্পৃক্ত বিভাগের সচিব মানে আলোচনা করে শ্রীমতী গর্গ কহিছন্তি। রাজ্যে বিজেপি সরকার আসন্তা মাস 12 তারিখে 2 বর্ষ পূরণ হচ্ছে। এর পূর্ব মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝী অধ্যক্ষতায় মন্ত্রিমণ্ডলর সদস্য এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের 2 বর্ষর সরকার বিভিন্ন সফলতা সম্পর্কে আলোচনা করা যাই। মন্ত্রী মানে বিগত 2 বর্ষে উপলব্ধ করে বিভিন্ন সফলতা মুখ্যমন্ত্রী সম্মুখে উপস্থাপন করে আগামী দিনের সরকার বিভিন্ন জনকল্যাণকারী যোজনা জনসাধারণ নিকটে পৌঁছাইবা মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে। বৈঠকে উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিং দেও, প্রভাতী পরিডা ও অন্য সদস্য মানে উপস্থিত থিলে। বিশ্বব্যাপী তৈল সংকট মধ্যে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেই পারন্তি বলি মুখ্য শাসন সচিব অনুপ গর্গ কহিছন্তি। সচিবস্তরীয় বৈঠক পরে ভুবনেশ্বরঠারে গণমাধ্যমকু প্রতিক্রিয়া দেই শ্রীমতী গর্গ কহিছন্তি, পরিস্থিতির মোকাবিলা পাই সরকারি স্তরের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যাউছি। পেট্রোল ডিজেল ব্যবহার হ্রাস করিবা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক আহ্বান ক্রমে বিভিন্ন রাজ্যে এহাকু কার্যকরী করা যাউছি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিজ কার্কেটরে গাড়ির ব্যবহারকু হ্রাস করিছন্তি। আগামী দিন সরকারি অধিকারী ও কর্মচারী নূতন নির্দেশ জারি করা লক্ষ্য রাখি। সর্বসাধারণ পরিবহনের যাতায়াত বাধ্যতামূলক হয়ে পড়ে বলে শ্রীমতী গর্গ কহিছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। রাজ্যে জুলাই মাস পহলারু ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর আরম্ভ হব। তৃতীয় পর্যায় এসআইআর নিয়ে আজ ভারতীয় নির্বাচন আয়োগ পক্ষ বিধিবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। ওড়িশা সমেত 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের এই প্রক্রিয়া আরম্ভ হব। 3,94,000 বুথস্তরীয় অধিকারী ঘরক ঘর যাই সর্ভে করবে। রাজ্য সরকার প্রত্যেক যোজনা ও পদক্ষেপক তৃণমূল স্তরে পৌঁছাইবা সমস্ত প্রয়াস করা যাব বলে উচ্চশিক্ষা ও ক্রীড়া বিভাগ মন্ত্রী সূর্যবংশী সুরজ কহিছন্তি। ভদ্রক জিলাপাল কার্যালয়ে আজ ধামনগর নির্বাচন মণ্ডলী বিকাশ

এতেবেলে যাই কার্যক্রম রিলে করে প্রচার কল বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি অপরাহ্ন পাঁচটা সময় হয়েছে কার্যক্রম ইন্দ্রধনুর শ্রোতাবন্ধু নমস্কার ইন্দ্রধনু অগণার আপনার সাথে স্বাগত তেমনি চলুন আজ প্রারম্ভে গীতটি শুনে নেবা লতা মঙ্গেশকর এবং সুনু নিগম কণ্ঠে চলচ্চিত্র মুঝসে দোস্তি করোগে।

0: ভূমিকা নির্বাহ করিব।
1: শুনলে আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি রাতে সাতটা এথর শুণন্তু কতটি ওড়িয়া আলবম গীত কণ্ঠদান করেছেন নিবেদিতা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, জেলা খনিজ প্রতিষ্ঠান কেন্দুঝর বা ডিএমএফ কেন্দুঝর প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ রু স্বাগত জনাউছো। কেন্দুঝরের বরপুত্র তথা মহান বিপ্লবী ধরণীধরঙ্কর 162তম জিলাস্তরের জয়ন্তী সমারোহ মে 5 তারিখ দিন জিলা প্রশাসন আনুকূল্যে ও ভূয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দুঝর সহযোগে মহাসমারোহে পালিত হয়েছে। এই অবসরে জিলা প্রেক্ষাঠারে কেন্দুঝর জিলাপাল শ্রীযুক্ত বিশাল সিং অধ্যক্ষতার আয়োজিত জিলাস্তরীয় সমারোহে মুখ্য অতিথি ভাবে বিদ্যালয় ও গণশিক্ষা, সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ, অনুসূচিত জনজাতি ও অনুসূচিত জাতি উন্নয়ন, সংখ্যালঘু সম্প্রদায় ও পছুয়াবর্গ কল্যাণ বিভাগ মন্ত্রী শ্রীযুক্ত নিত্যানন্দ গণ্ড স্বতন্ত্র নিমন্ত্রিত অতিথি ভাবে ওড়িশা বিধানসভার উপবাচস্পতি শ্রীযুক্ত ভবানী শঙ্কর ভোই, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রীযুক্ত দৈতারী নায়ক, সম্মানিত অতিথি ভাবে জেলা যোজনা কমিটি অধ্যক্ষ তথা তেলকোই বিধায়ক ডাক্তার ফকিরমোহন নায়ক, স্বতন্ত্র উন্নয়ন পরিষদ কেন্দুঝরের অধ্যক্ষা শ্রীমতী মমিতা নায়ক, ভূয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শ্রীযুক্ত হরিশঙ্কর নায়ক, সম্পাদক শ্রীযুক্ত শ্যামসুন্দর নায়ক, স্বতন্ত্র উন্নয়ন পরিষদর উপাধ্যক্ষ শ্রীযুক্ত মানস নায়ক ও মুখ্য বক্তা ভাবে গবেষক পণ্ডিত দৈতারী মহাপাত্র যোগ দিয়ে। এই সমারোহে জেলা সংস্কৃতি অধিকারী শ্রীযুক্ত রমেশ চন্দ্র নায়ক ও জেলা সূচনা ও লোকসম্পর্ক অধিকারী শ্রীযুক্ত সার্থক রায় সমারোহর সঞ্চালন করে সমন্বিত আদিবাসী উন্নয়ন সংস্থা কেন্দুঝরের প্রকল্প প্রশাসক শ্রীযুক্ত শিবশঙ্কর মিশ্র ধন্যবাদ অর্পণ করে। বিপ্লবী ধরণীধর জীবন আদর্শর প্রচার প্রসার ক্ষেত্রে উল্লেখনীয় অবদান পাই জোড়া ব্লকর গোয়ালি অঞ্চলের শ্রীযুক্ত কবীন্দ্র নায়ক ধরণীধর সম্মান প্রদান করা। এতদ্ব্যতীত বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতা হাসল করেছিবা জনজাতি বর্গর ব্যক্তিবিশেষ, অনুষ্ঠান ও ছাত্রছাত্রীঙ্কু সম্বর্ধিত করা যাইথিলা। 2025 মসিয়া হাইস্কুল সার্টিফিকেট পরীক্ষায় কেন্দুঝর জেলার সর্বোচ্চ নম্বর রাখিবা জনজাতি বর্গর ছাত্রছাত্রী, ভূয়া বর্গর ছাত্রছাত্রী, যুক্ত দুই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর রাখিবা ছাত্রছাত্রী, দুইজন অগ্রণী চাষীঙ্কু এই অবসরে সম্বর্ধিত করা যাইথিলা। এই কার্যক্রম পূর্বরু নেকড়াঘর ও জেল রোড সমেত বিভিন্ন স্থানে থিবা বিপ্লবী ধরণীধরঙ্কর প্রতিমূর্তিরে বরেণ্য অতিথিঙ্কর দ্বারা মাল্যার্পণ করা যাইথিলা এবং সকালে এক পদযাত্রার আয়োজন করা যাইথিলা। স্বতন্ত্র উন্নয়ন পরিষদর অধ্যক্ষা শ্রীমতী মমিতা নায়ক জিলাস্তরীয় জয়ন্তী সমারোহে স্বাগত সম্ভাষণ প্রদান করে কইতিলে,
1: আজি নেতৃত্ব নেইগিরি ভূয়া সমাজ এবং বিভিন্ন আদিবাসী লোকঙ্কু নেইগিরি ইংরেজ মানকৰ বিৰোধৰে সেতেবৰ সময়ৰ ৰাজতন্ত্ৰৰ বিৰোধৰে যো আন্দোলন কৰিছিলে, আজি নিশ্চিত ভাৱে কেন্দুঝৰ গড়জাত অঞ্চল পাই গৌৰৱৰ কথা এবং ইংরেজ মানকৰ প্ৰতি এবং ৰাজতন্ত্ৰৰ বিৰোধৰে সে যো আন্দোলন কৰিছিলে তাকো নিশ্চিত ভাৱে আজি আমি মনে পকাই গৰি এই জয়ন্তী পালন কৰোঁ। কিন্তু আমি দেখি যে বহুদিন পরে আমি আড়ি যাইছিল যে কেউঝর গোটা টিম 2009 যাইছিল, 13 যাইছিল এবং গত বর্ষ বিভিন্ন সময় বিভিন্ন সময় আমি যাইছু। এটি আমার সামনে অনেক সেতবে পোস্টালে চাকরি করুলে আমার চন্দ্র ভাই বলে চন্দ্র সে নায়ক সে সেতবে সেইটি দিলে তাঁর নেতৃত্ব যেতবে আমি মানে যাইকি সে জায়গায় পৌঁছিলু যেগুড়ি কেউঝর ইতিহাসে লেখা হয়ে নথিবা জিনিস বি আমি সেটি যাইকি দেখিদুল। খালি সিয়ে বিপ্লবী নথিলে সংগ্রাম নথিলে সিয়ে থিলে বিপ্লবী সংগ্রাম সহিত জড়ে আধ্যাত্মিক মানুষ ভাবরে যেভাবে ভাবরে সেটি আড়িরে এবে বি যে জনসাধারণ মানে অছন্তি, যে লেখক মানে অছন্তি, সামাজিক মানে অছন্তি, এমনকি নবরাত্র সময় আমি যে জানিবাকু চাইলু যেটা আমি কেবে জানি নথিলু কি কোনসি বহিরে বি লেখা হয়ে নথিলা যেটা তিনটি নদীর

0: 73 for 4 in 18 overs when reports last came in. And with that, we end this news bulletin.
1: শুনলে হিন্দি এবং ইংরাজিতে সম্বাদ রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী কেন্দ্র ঝর চলিত অধিবেশন।